মুড়াইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে বটের শিরা কুড়ে মুড়াইয়া মারে গেলে গুমুড়াইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পথের শিরা কুড়ে।